0: জ্ঞান বিজ্ঞান অনুষ্ঠানটি যোগদান আগবঢ়ালে প্রবাল কুমার শর্মায়।
1: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু নিয়োগ বাতৰি, আগবঢ়াইছে উৎপল বৰাই।
2: এয়াৰপোর্ট অথরিটি অব ইন্ডিয়া নামৰ সংগঠন।

বিকাল বক্ষটা দেখা পিঠা বক্ষত জলে হওয়া মুক্তি শিখা বক্ষত জলে হওয়া মুক্তি শিখা মুক্তি শিখা মুক্তি শিখা পতঙ্গ হই আমি করিম সহস্র সতীন তেজস্রতা গুলি যা

0: তোমারে দেহাতে পোহমই পাহিজেন মানিকি ঐ মানিকি ঐ মধুরী হাঁহি
1: এ হাফলুর আরতে।

মাটি বিহুমাই থাকুতে টিকি তিতা ফুল পলুয়াই নিনিবা টিকি তিতা ফুল ভৰিব লাগিব ধনে হে টিকি তিতা।

0: শ্রোতাসকল, আজি শিরলু অনুষ্ঠানত কৃষক পঞ্জীয়ন এই বিষয়ে আমি কিছু কথা পাতিম। আর তার বাবে আজি আমি আমার স্টুডিওলৈ আমন্ত্রণ করে আনিছো তেজপুর মহকুমা কৃষি বিষয়া ডক্টর জাকির হুসেনক। নমস্কার ডক্টর হুসেন।
1: নমস্কার।
0: আপনার আমার এই শিরলু অনুষ্ঠানলৈ স্বাগতম জানাইছো। প্রথমে আমি আপনার পৰা জানিব খুজিম যে কৃষক পঞ্জীয়ননো কি আর ইয়াক কিহর কারণে প্রয়োজন করুয়াটো, এই বিষয়ে অল্প আমার কৃষকর লগতে শ্রোতাসকলক জানিবলে দিয়কছুন।
1: হয়, কৃষক পঞ্জীয়ন আমার আপনাকে গম পাই ইতিমধ্যে সমগ্র ভারত তথা আমার অসমতো কৃষক পঞ্জীয়নের কাম খুব জোরদারকে চলিছে। আর বর্তমান যেটু আমার কনসেপ্ট কৃষক পঞ্জীয়ন, কৃষক পঞ্জীয়ন শব্দটোতে আপনি ধরব পারিছে যে প্রতিজন কৃষক পঞ্জীয়নভুক্ত হব, তার মানে রেজিস্টার্ড ফার্মার
0: হয়
1: কৃষকজন পঞ্জীয়নভুক্ত। আর সেই কৃষক পঞ্জীয়ন করার পাছত কৃষকজনের একটা সুকিয়া পরিচয় এটা দিব পারিব যে মই পঞ্জীয়নভুক্ত কৃষক। আর সেই পঞ্জীয়নভুক্ত কৃষকজনের সেই যেটু আইডি জেনারেট হব, কৃষক পঞ্জীয়ন আইডি, সেই আইডির যিকোনো জায়গা যিকোনো ঠাইত সেই কৃষকজনের যদি নিজের পরিচয় দাঙি ধরব খোঁজে, তেতিয়া সেই পঞ্জীয়নের নম্বর অন্তর্ভুক্ত তেখেতর মাটি কিমান, তেখেতর পরিচয়, আনকি ভবিষ্যতে তেখেতে কি কি খেতি করে আর কি কি খেতির বিনিময়ত কি কি খেতির এগেনস্টত সরকারি সা সুবিধা কিমান পাইছে, বা বিভিন্ন ধরনের সার কিনব যাওতে কিমান সার কিনিছে, কিমান প্রয়োজন আসলে, এই বিতংভাবে এই কৃষক পঞ্জীয়নের সেইজন কৃষকর এগেনস্টত গোটেখিনি পঞ্জীয়ন।

শান্ত কেন উলিয়া বলিয়া ওই দুই পারে উপসি পড়িত ধীরে ধীরে পবত কাল রূপ ধরিল কাকনু বারে বারে খেলিত ধীরে ধীরে পবত কাল রূপ ধরিল কাকনু বারে বারে খেলিত বান্তই তিঘিল নিঘিলাবি আহারে কুঠিয়া নুটুয়াবি শিশুবধ ভাওনা নেপাতিবি ঘরর চালতে ফগুনক বহুয়াই মরণর সবাহ নেপাতিবি ধীরে ধীরে পবত কাল রূপ ধরিল কাকনু বারে বারে খেলিত ধীরে ধীরে পবত কাল রূপ।